0: ันนี้เผ็ดมาก
1: โอเค oh everything looks familiar but there's some things a bit different I'm very curious
2: which one is familiar which one is different
1: but this one I'm is this kambing
3: daging
1: beef okay
4: finally the moment I've been waiting for it's time to try the nam prik will I be able to handle the heat
1: oh this one pedas huh?
4: A lot of excitement to introduce what this dish was, what that dish was. This lovely big spread in front of me, it looked like the kind of feast or spread that I would enjoy in Malaysia. The other thing that I learned in southern Thailand is that they have a different phrase for saying something is delicious. Bangkok, for example, when something is delicious, they will say "aroi mak mak." Southern Thais are a lot more feisty people. They're a lot more on the go. They say "roi jang hu."
5: Hey, roi jang hu.
1: Oh, roi jang hu. Roi jang hu. Roi jang hu.
6: สมองเปิดอ่ะสมองทำงานอย่างตาก็ดีสมองก็ดีกินเผ็ดอ
1: ่ะอร่อย
6: อร่อย
1: อร่อยสุดยอด
4: So to wrap up this whole experience, I recall this phrase that a famous Peranakan chef in Singapore once told us. He said, fusion leads to confusion. But in this case, this border town fusion of Thai South and Malay Muslim food and culture creates this wonderful confusion, a truly Roy Jang Hu confusion.
7: সব ডুবে যাবে
8: আমি থামোনি আমি আসছি স্যার আমি তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ মানে
9: আপনারা জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকাও ধ্বংসের কারণ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাস্তব
10: আমাদের দেশ রাজি হবে
7: সময় এসেছে আমি ঘুরির আওয়াজ শুনতে পাচ্ছি ওরা বাঁচতে শুরু করেছে
11: Blackwater Sunday on CNA CNA wins at the Winifra Digital Media Awards Asia 2026.
12: Plot of land which the region of Johor currently owns.
13: What is causing all this anxiety?
14: What I'm hearing from kids a lot more these days is they are giving themselves the pressure.
11: Journalism you can trust. CNA.